আর এতদিন পেয়ে না হিন্দারি মালপি পিছ এত নিম্নে আসে অবে আটি হিতে ইন্দান মাতু পিটের মাতু এ না খালে আগে অ্যাভেন আটপাত পেছ এ কাটা হাঁদ কাগে অতীত মাত কেন আসেন এ আদরে পিরিচ হ্যাঙ্গিম আর আঙ্গেন কাউ দেখি এলাই আদা হানে বিন্দু হাত সি এ কলহাই অনুপাহাই অনুপাহাই অনুপাহাই